0: বেখনি
1: বেখনি
0: লোম
1: লোম
0: হাজি
1: হাজি তামি সি
0: হালো ধীরে
1: হালো ধীরে
0: দুয়ুকু
1: দুয়ুকু
0: নুয়াম
1: নুয়াম
0: আমি
1: আমি
0: তরাই লব
1: তরাই লব
0: তুল তুলক
1: তুল তুলক
0: সেউতিয়ে
1: সেউতিয়ে
0: বক
1: ও
2: ও
0: দাঙি আনি
1: দাঙি আনি
0: বহু আব
1: বহু আব
0: বেই তলর
1: বেই তলর
0: পড়া
1: পড়া
3: ইয়া তিসরে অন্তরান্তর পরত স্থায়ী এল ও তুলতুল ও বুলবুল ইয়া গীতাচি চাল খেমটা তালাত আহে প্রথম আপন চালিশিবা মনুন পাহুয়া
0: ও তুল
1: ও তুলতুল ও বুলবুল ও গেউটি তারা
0: লুকা ভাকু ভাল না লাগে খেল কয় না ডরা
1: লুকা ভাকু ভাল না লাগে খেল কয় না ডরা
0: ও তুলতুল ও বুলবুল ও গেউটি তারা
1: লুকা ভাকু ভাল না লাগে খেল কয় না ডরা
3: আতা পহিলা অন্তরা
0: তুলতুল আমার কয়না হক বুলবুলে হক দরা
1: দরা
0: মই নামতি নাম লগাই দিউ দরা ঘরিয়াক জোড়া
1: মই নামতি নাম লগাই দিউ দরা ঘরিয়াক জোড়া
0: ও হেউতি হ দরা মা ঘট টেকেলি ধরা
1: ও হেউতি হ দরা মা ঘট টেকেলি ধরা
3: আতা দুসরা অন্তরা
0: কুরু কারে দুরলিতে চাউল হব বালি কচু পাতত হলা কানি সেয়ে হব চাকি
1: কচু পাতত হলা কানি সেয়ে হব চাকি
0: পানি পচাত পানি তুলিম দূরণি ঘাট গড়া
1: পানি পচাত পানি তুলিম দূরণি ঘাট গড়া
3: আতা তিসরা অন্তরা
0: পাতা বাহার পাত আনি বেইখন
1: বেইখনিলম হাজি
0: মিশা মিশি হালো ধীরে দুয়ুকু নুয়াম আমি তরাই লব তুলতুলক সেউতিয়ে বুলবুলক ও
1: তরাই লব তুলতুলক সেউতিয়ে বুলবুলক ও
0: দাঙি আনি বহু আব বেই তলর পড়া
1: দাঙি ও তুলতুল ও বুলবুল ও সেউতি তারা লুকা ভাকু ভাল না লাগে খেল কয়না দরা
3: মুলান্নু आता या गीताची चाल रमीन चौधरी तुम्हाला शिकवणार आहेत
0: 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
4: तोरा लुका भागु पाल लागे खेल कोई ना डोरा
3: तो आप लोग भी हमारे साथ गाए मेरे साथ गाए